0: 9টা বাজি 30 মিনিটে শুনিবে সপ্তধারা কার্যক্রম। হিন্দী কথাচিত্রর গীত প্রচার করব পূর্বাহ্ন 10টা বাজি 5 মিনিটে, দিন 12টায় এবং দিন 2টা বাজি 15 মিনিটে। এনসিইআরটি দ্বারা প্রস্তুত প্রায়োজিত কার্যক্রম ওমং শুনিবে পূর্বাহ্ন 10টা বাজি 30 মিনিটে। দিন 11টায় প্রচার করব সঙ্গীত রূপক ও সাথিরে, রচনা ও প্রযোজনা রমাপদ নন্দ, সঙ্গীত পরিচালনা প্রফুল্ল কুমার রাউতরায়, সহযোগিতা অশোক মিশ্র এবং নরেন্দ্রনাথ পটনায়ক। দিন 11টা বাজি 30 মিনিটে প্রচার করব লোকনাট বৈরী গঞ্জন, রচনা এবং প্রযোজনা মনোজ কুমার সামন্তরায়, সঙ্গীত পরিচালনা বিজয় কুমার সামন্তরায়। স্বরাভাষর কার্যক্রম তারভা শুনবে দিন 12টা বাজি 30 মিনিটে। ওড়িয়া ভক্তিগীত প্রচার করব দিন 12টা বাজি 50 মিনিটে। হিন্দি সুগম সঙ্গীত শুনবে দিন 1টা বাজি 5 মিনিটে। দিন 1টা বাজি 20 মিনিটে শুনবে ঘর ও ঘরণী কার্যক্রম, এথিরে শুনবে সাক্ষাৎকার মহিলা আর্থিক স্বাধীনতা কাহিকি জরুরি। অপরাহ্ন 5টায় শুনবে যুববাণী কার্যক্রম, এথিরে কথার গীতরে ক্রমে শুনবে সঙ্গীত নির্দেশক এ আর রহমান। অপরাহ্ন 5টা বাজি 30 মিনিটে প্রচার করব হ্যালো সারদা লাগবা গীত, শ্রীমদ ভাগবত প্রচার করব সন্ধ্যা 6টা বাজি 20 মিনিটে। সন্ধ্যা 6টা বাজি 30 মিনিটে উজ্জ্বল আম দেশ এবং রাতে 7টা বাজি 25 মিনিটে জেলা হালচাল ক্রমে শুনবে কন্ধমাল জেলা সম্পর্কের রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্র। ওড়িয়া কথাচিত্রর গীত প্রচার করব রাতে 7টায়। রাতে 7টা বাজি 30 মিনিটে প্রচার করব কৃষি ও কৃষক কার্যক্রম, এতে হালচাল ক্রমে শুনবে বিশ্ব নড়িয়া দিবস, চাষী ভাইঙ্ দ্বিপদ কথা ক্রমে শুনবে জিয়া খত প্রস্তুতি এবং পাকশালা বগিচা। রাতে 8টায় প্রচার করব চির সবুজ কার্যক্রম, রাতে 8টা বাজি 15 মিনিটে শুনবে এ মাসর বিশেষ সুগম সঙ্গীতর কার্যক্রম মূর্ছনা, শিল্পীমানে হলে সনাতন পুরোহিত দাস এবং জয়শ্রী ত্রিপাঠী, গীতিকার লিঙ্গরাজ রথ, সঙ্গীত পরিচালনা গুরুপ্রসাদ দাস। রাতে 8টা বাজি 30 মিনিটে প্রচার করব শাস্ত্রীয় সঙ্গীতর কার্যক্রম, গীত এবং গজল শুনবে রাতে 9টা বাজি 30 মিনিটে। রাতে 10টায় প্রচার করব আঞ্চলিক গীতর কার্যক্রম, এতে শুনবে সম্বলপুরী কলাহান্ডি অঞ্চলের গীত এবং ঝুমর গীত। একক চলচ্চিত্র ক্রমে শুনবে রামলীলা কথাচিত্রর গীত রাতে 10টা বাজি 30 মিনিটে। শুনিলে আজি প্রচার হওয়াকু থিবা কার্যক্রম সম্পর্কের সূচনা আকাশবাণী জয়পুর। বর্তমান সময় সকাল 8টা বাজিয়াকু যাচ্ছি। প্রথমে সমাচার প্রভাত, পরে মর্নিং নিউজ, রিলে করে প্রচার করছু আকাশবাণী দিল্লিরু।
1: নমস্কার, আকাশবাণী সে সমাচার প্রভাত কে সাথ মে ফরহত তাজ। प्रधानमंत्री नरेंद्र मोदी ने फिर से स्वदेशी उत्पादों को अपनाने और सोने की अनावश्यक खरीद तथा विदेश में विवाह आयोजन से बचने का आह्वान किया। प्रधानमंत्री आज नई दिल्ली में जल शक्ति मंत्रालय के विभागीय शिखर सम्मेलन के समापन सत्र को संबोधित करेंगे। सरकार ने चीनी के भंडारण सीमा 4000 क्विंटल से घटाकर 2000 क्विंटल की। अमेरिका ने ईरान के अंदर इस्लामिक रेवोल्यूशनरी गार्ड कोर के ठिकानों पर फिर हमले किए। बंदर अब्बास और होर्मोज में धमाकों की आवाज सुनी गई। भारतीय फोरेंसिक टीम ने नेपाल में बाढ़ के पीड़ितों के पहचान के लिए डीएनए जांच शुरू की। और बैडमिंटन में भारत के लक्ष्य सेन, किदांबी श्रीकांत और तन्वी शर्मा आज शेंजेन में चाइना मास्टर्स सुपर 750 में अपने अभियान की शुरुआत करेंगे। अब समाचार विस्तार से। प्रधानमंत्री नरेंद्र मोदी ने एक बार फिर लोगों से स्वदेशी वस्तुओं को अपनाने, सोने की अनावश्यक खरीद और विदेशों में शादी ब्याह करने से बचने का आह्वान किया है। एक वीडियो संदेश में श्री मोदी ने कहा कि देश के युवा आज जो कड़ी मेहनत कर रहे हैं उससे उनके सपने साकार होंगे।
2: स्वदेशी का मंत्र वोकल फॉर लोकल, विदेशों की यात्राएं अगर घूमने फिरने जाते हैं तो नहीं करना चाहिए, शादी ब्याह विदेशों में करते हैं नहीं करना चाहिए, मेड इन इंडिया के मंत्र को जीना चाहिए और जरूरत न हो तो सोना भी नहीं खरीदना चाहिए। हम जितना ज्यादा स्वदेशी पर बल देंगे, जितना आत्मनिर्भर पर बल देंगे, मुझे पक्का विश्वास है जब आजादी के 100 साल होंगे हम हमारी युवा पीढ़ी को विकसित भारत सुप्रत करेंगे।
1: श्री मोदी ने कहा कि वैश्विक अनिश्चितता, युद्धों, संकटों और आपूर्ति श्रृंखलाओं में बाधाओं के बावजूद भारत तीव्र गति से प्रगति कर रहा है।
2: 7.8% ग्रोथ, देश खुशियों से भर गया है। लेकिन देशवासियों को मैं बधाई देता हूं उनके संकल्प शक्ति के लिए, उनके पुरुषार्थ के लिए। एक

0: কিরে টিকি সাথি, আজি তো মন ভারি খুশি।
1: নাই তুম সাথিরে মু জম্মা কথা হইবিনি বাঘু মামু।
0: কাহি কিরে মো উপরে রাগিছু?
1: রাগিবিনি।

0: দেখিল না কুনি সাথী কেড়ে ডর কুড়ায় হরিণটা কেমতি ডরি পলেইলা।
1: ডরিবনি, তাকু কারে ধরি মারি খাই দব।
0: কহিলি না আমি এতে নিষ্ঠুর নুহু, আমি খাইবারে যেমিতি সংযত বংশ বৃদ্ধিরে সেমতি। থরে পেট পুরা খাইদেলে দিন পরে দিন, সপ্তাহ পরে সপ্তাহ শিকার আড়কু পছ করি চাহু না, বুঝিলু।
1: হেলে কুনি হরিণটা কেতে সরল, তাকু মারিলে মো মন ভারি খারাপ হুয়ে।
0: তার কারণ আমি সমস্তে খাদ্য শৃঙ্খলরে বন্ধা, হরিণ ঘাস পত্র খাইব, হরিণকু আমি খাইবু, তাকু যদি মু ন খায়ে তাহলে সেমানে তো জঙ্গলর সবু ঘাস ডাল পত্র খাই খুই সফা করদেবে।
1: খাইলে কোন হলা
0: এতিকি জানিনু আমো সাথিরে রহি বৃক্ষলতা জীবজন্তু।

এই চুমকি বনবাসিনী কন্যাটি, বনানীর প্রতীক, সবুজ বনানীর কোণে অনুকোণে সে অনুভূত প্রত্যেকঙ্ক পাখরে। কারণ বৃক্ষলতা, পশুপক্ষী, ঝর্ণা সমস্তে তার আত্মা ও সে সমস্ত আত্মাস্বরূপ। সেই চুমকি কেবল সবুজ বনানীরে সীমাবদ্ধ রহিনি, সে রহিছে আম প্রত্যেকঙ্ক ভিতরে, এক চিরন্তন স্পন্দন হয়ে তার আকুল নিবেদন এ মনুষ্য জাতিক। হে সাথী, মতে কোড়াক্রত করে নিও, মু বঞ্চিলে তুম মনুষ্য সমাজ হন।

0: জোয়ার জোয়ার এলিনি বাবা,
1: মা ধর্ম সুন্দরি কি এলা?
2: সুন্দরি তোর কথা কো ভাই।
0: আমি আমি বিবাহি করি কেড়ে সুন্দর কাল কাটুথিলু, দুঃখে সুখে সংসার করিথিলু, ডিন্ডা বয়সে নাচুথিলু গাউথিলু।

0: ধুপো ধুঙ্গিয়া পূজা পাতি করবাকে হব। সুন্দরী
1: মাপ্রু
0: এবে যা।
2: মোর কথা মিশা টিকে শুনব না।
0: কি হেলা?
2: তুমি কইতিবা হিসাবে জলমলা পিলাকু 15টা চেঙ্ক দিল।
0: হই হই হই শুন রে বাবু। জনমিলা পিলা পেট বথা ধিও বথা মুন্ড বথাকু জব্বর কাঁদিব সিটা পাই জনমর পাঁচ দিন রে পাঁচটা কি সাতটা একুশ দিন রহলে 15টা আউরি মাসকর পিলাকু আউ 15টা পুইন্দারে লাচিগিরি বইলে চেঙ্কু দবার অছি রে।
2: মাত্র একুশ দিন পিলাকু 15টা লাচিলাকু মোর পিলা আলজিয়া হইগিরি মরিগেল। বাপরু হুড়া বয়সে বিবাহকু এমতি হেলা কি কিস্তি?
0: তোর ঘর পাখে তেঁতুড়ি গছ অছি কি?
2: অছি অছি মাপ্রু।
0: এরা সি তেঁতুড়ি ডুমার কাম বুঝিলু। চিন্তা কর না চিন্তা কর না চিন্তা কর না আউরি পিলা হব।
3: এপরি অন্ধবিশ্বাস অবশবর্তী হই দিশারি সাধারণ।

0: তুই ধর্মর মাইকি না, ধর্ম আকু কই দে তেন্তুলি ডুমার কথা।
1: সিপাহীগণ বন্দী কর ইয়াকু।
2: এপরি অন্ধবিশ্বাসী দিশারি সহ ধর্মকু বন্দী করি দ্বাস্ত সহ।

0: শ্রোতা ভী চাষী মানে হচ্ছেন আমাদের অন্নদাতা প্রকৃতির অনিয়মিততা চাষী জীবনরে অনেক সময় চিন্তা আনি থাকে। এই যেপরি মরুড়ি হেলা কি বন্যা হেলা ঘূর্ণিঝড় কিংবা রোগ পোক দাউরু ফসল নষ্ট হলে চাষী মুন্ডরে যেপরি চড়ক পড়ে যায়, আর্থিক স্থিতি সেমানকর প্রভাবিত হুয়ে। এপরি সময়রে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চাষী মানক পাই এক আর্থিক সুরক্ষা কবচ ভাবরে কাম করুছে।
1: এই যোজনা 2016 মসিয়ারে আরম্ভ হইতিলা। সাধারণত খরিফ ফসল পাই 2%, রবি ফসল পাই 1.5% এবং বাণিজ্যিক ফসল পাই 5% পর্যন্ত কৃষকঙ্ক অংশ রহে, অবশিষ্ট প্রিমিয়ামরে সহায়তা রহে। এই যোজনা কৃষকঙ্কু পুনি থরে চাষ করিবা এবং নিজ জীবিকা জারি রাখিবারে সাহায্য করিথায়।
0: তেবে এহাকু আমি মানে আবেদন করিবা কিপরি? প্রথমে নিজ অঞ্চলরে এই যোজনা অধীনরে কেউ ফসল আউ কেউ অঞ্চল বীমাভুক্ত হইছি তাহা জানিবা দরকার। চাষী অধিকৃত ব্যাংক, সিএসসি কিংবা অন্য অধিকৃত মাধ্যমে আবেদন করে পারিবে।
1: আবেদন সময় আধার, ব্যাংক খাতা, জমি সম্পর্কিত তথ্য আবশ্যক হুয়ে। ক্ষতি যোজনার নিয়ম অনুসারে যোগ্য হলে বীমা দাবি প্রক্রিয়া মাধ্যমে চাষীঙ্কু আর্থিক সহায়তা মিলিথায়।

0: সংস্কৃতি মূল্যবোধ।
1: নমস্কার, আকাশবাণী কটক আঞ্চলিক সংবাদ পড়ুছন্তি রশ্মিতা দাস। মুখ্য সংবাদ, নূয়াদিল্লীঠারে জলশক্তি মন্ত্রণালয় বিভাগীয় সম্মেলনীর উদযাপনী অধিবেশনরে আজ সম্বোধন করিবে প্রধানমন্ত্রী। ভুবনেশ্বরঠারে বরিষ্ঠ নাগরিক তীর্থযাত্রা যোজনা অধীনে অযোধ্যা ও বারাণসী অভিমুখে স্বতন্ত্র ট্রেনর শুভারম্ভ। প্রদূষণ প্রমাণপত্র জরিমানাকু হ্রাস কলে রাজ্য সরকার। নড়িয়া উৎপাদনকু প্রোৎসাহন সহিত আর্থিক ও স্বাস্থ্যগত লাভ সম্পর্কে সচেতনতা সৃষ্টি উদ্দেশ্যে আজ পালন করা যাচ্ছে বিশ্ব নড়িয়া দিবস। এবং লঘুচাপ প্রভাবে বর্ষা নিয়ে 12টি জেলাকু পানিপাক কেন্দ্র সতর্ক সূচনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নূয়াদিল্লীঠারে আজ জলশক্তি মন্ত্রণালয়ের বিভাগীয় সম্মেলনীর উদযাপনী অধিবেশনরে সম্বোধন করিবে। গতকালিঠারু আরম্ভ হইতিবা এই দুইদিনিয়া সম্মেলনী হচ্ছে প্রধানমন্ত্রীঙ্ক দ্বারা পরিকল্পিত বিভাগস্তরীয় শিখর সম্মেলনীর প্রথম পর্যায়। টিম ইন্ডিয়া মনোভাবকু সুদৃঢ় করিবা, সহযোগী সংঘীয় ব্যবস্থাকু অধিক সশক্ত করিবা সহিত কেন্দ্র ও রাজ্য মধ্যে ঘনিষ্ঠ সহযোগ দ্বারা গুরুত্বপূর্ণ ক্ষেত্র উপরে সামূহিক দায়িত্ব বৃদ্ধি করি সময়ানুবর্তী সমাধান করিবা হেউছি এই সম্মেলনীর উদ্দেশ্য। এই শিখর সম্মেলনীরে 4টি প্রমুখ ক্ষেত্র উপরে বিশেষ ধ্যান দিয়া যাইছে। সেগুড়িক হেলা জল ভিত্তিভূমি প্রকল্পগুড়িকর সময়ানুবর্তী কার্যান্বয়ন, জল সঞ্চয় জনভাগিদারী, ক্যাচ দ রেন, পানীয় জল উৎসর স্থায়ী ব্যবস্থা এবং জল জীবন মিশন 2.0 অধীনে গ্রামীণ পানীয় জল যোগান যোজনার পরিচালনা ও রক্ষণাবেক্ষণ। আজির এই সম্মেলনীরে কেন্দ্র ও রাজ্য সরকারঙ্ক রাজনৈতিক নেতৃবৃন্দ ও বরিষ্ঠ অধিকারীমানে যোগদেই এই সব প্রসঙ্গ উপরে বিস্তৃত আলোচনা করিবার কার্যসূচী রহিছে। রাজ্যের চলিত আর্থিক বর্ষর প্রথম বরিষ্ঠ নাগরিক তীর্থযাত্রা যোজনার স্বতন্ত্র ট্রেনকু আজ উপমুখ্যমন্ত্রী তথা পর্যটন মন্ত্রী প্রভাতি পরিডা ভুবনেশ্বর নূয়া রেলস্টেশনঠারে শুভারম্ভ করেছেন। যোজনার 800 জন বরিষ্ঠ নাগরিক স্বতন্ত্র ট্রেন যোগে অযোধ্যা ও বারাণসী অভিমুখে যাত্রা করেছেন। শুভারম্ভ অবসরের উপমুখ্যমন্ত্রী কহিছেন্তি, বরিষ্ঠ নাগরিকঙ্ক আধ্যাত্মিক আকাঙ্ক্ষাকু সম্মান জনাই তথা তীর্থযাত্রা স্বপ্ন পূরণ করিবা পাই সরকার এই যোজনা আরম্ভ করেছেন। এই পর্যায়ে খোর্ধা, জগৎসিংহপুর, কটক, পুরী, কেন্দ্রাপড়া ও ঢেঙ্কানাল জেলার তীর্থযাত্রী সমেত 25 জন অধিকারী এই যাত্রার সামিল হয়েছেন। তীর্থযাত্রীমানে আসন্তা 7 তারিখে ভুবনেশ্বর প্রত্যাবর্তন করিবে। প্রদূষণ প্রমাণপত্র জরিমানাকু হ্রাস করা যাইছি বলি সড়ক ও পরিবহন মন্ত্রী বিভূতি ভূষণ জেনা কইছন্তি। জরিমানার মূল্য 10,000 টাকা পরিবর্তে 6,000 টাকা ধার্য করা যাইছি। দুই ও তিন চকিয়া যান পাই প্রথম থর উল্লঙ্ঘন কলে 1,000 টাকা এবং দ্বিতীয় থর পাই 5,000 টাকা দেয় দেবাকু পড়িব বলি মন্ত্রী কইছন্তি। চারিচকিয়া যান পাই প্রথম উল্লঙ্ঘনরে 2,000 এবং দ্বিতীয় থরর 5,000 টাকা জরিমানা ও অন্যান্য যানগুড়িক পাই প্রথম থর পাই 3,000 এবং দ্বিতীয় থর উল্লঙ্ঘনরে 6,000 টাকা জরিমানা দেবাকু পড়িব। 90 দিনরু অধিক ই চালান বকেয়া থিলে প্রদূষণ প্রমাণপত্র রদ্দ হইযিব বলি মন্ত্রী শ্রী জেনা কইছন্তি।
2: যো গাড়ির পলুশন সার্টিফিকেট নাহি তাকু 10,000 টাকা পর্যন্ত জরিমানা ব্যবস্থা থিলা তাকু আম সরকার তাকু আজি কমাই দেইছন্তি। এবং যোভলি ভাবে আম সরকারঙ্কর আন্তরিকতা লোকঙ্ক সেবা আজি যে গাড়ি পলুশন নথিব তাকু 1,000 প্রথম থর উল্লঙ্ঘন কলে এবং দ্বিতীয় থর উল্লঙ্ঘন কলে 2,000 দুই চকিয়া তিন চকিয়া পাই সমস্ত মোর অনুরোধ আছে যে গাড়ি চলাইবা, রোড কু গাড়ি আনিবা, সড়ক সুরক্ষা দৃষ্টিকোণরু আমি সমস্তে সাবধানতা পালন করিবা, সমস্ত কাগজপত্র অন্তপক্ষে সজাড়িবা।

0: আলে আমার রেডিও শুনতে রেবা সত্যি ভাই বোন মন কে মুই দইমতি
1: বইলে উই নদারে গছ বড়ছি আর তাহলে খন্ডে সে কাই বলবে হলমা নই বা পাইবার আছে আর বইলে
0: কেন্তিগিরি যতন কেন্তিগিরি নেবার
1: যতন বইলে তাকে খাইটা বইলে ছেলি মেডা খাই গুরু ন খাওত বলবে হ্যাঁ তাকে খালি যতন বইলে তোর উই ন খাইবা পাই হলমা ন খাইবা পাই সেটা অস মিলছি আনি পাকাইবার আর সে ভিটামিন ভাতামান খন্ড পাই দেল তো মাস্ত বড়ছি গছারি
0: এলে ভাই বোন মন শুনলাস তো দেখা এটা মশা গোটে ভল কাতা কা যার যার জায়গা আছে সে লোক নড়িয়া গছ মশা লগাই পারবে আর গোটে কাতা আজিকালি তো বর্ষা খিন্ডিক মশা উনা না হেলানি কেন্তি বলে পিলা টকি মন কে জাগত আপনার গাগর কে মশা যতন করবার আছে ঝাড়া বান্তি হেবার সম্ভাবনা জবর আছে রোগ জ্বর জুকা হেলে আশা দিদি লগে হো কি আসপতির মশা যাই করে ঔষধ ঔষা খাইবার আছে খাইলে গাগর নিকরেছি আর উসুম উসুম খাদি মন খাইলে নিক ছতি কড্ডি আর মাছ মাউস সেটা মন রাতির বেলা না খাইবার মনকে খনেক সুস্থা সুস্থা রেসি কি নাই সে পানি পাক পরাটা সেটার কাছে দিন বলে জোনটা খাইলে গাগর নিকো করি

0: হজম পড়াটা হয়েছি, জীর্ণ হয়েছি, তেবে যাই করি আমার গাগর নিকরেছি, নইলে ঝাড়া বান্তি হয়েছি, সেটার কাজে জাগর হে দে জবর কাতা হাইলে কাতা লমতে রেছি
1: লমশিত আর
0: হে দে আজি কাইটা বলে কাইটা আছে কনি আলে ফোন মনে উঠাই দেউতা ভাই বোনের মন কলা সর্দা গীত মনে বজাই দেউতা হ্যালো সর্দা লাগবা গীত
2: নমস্কার
0: জুয়ার জুয়ার বাবু কে কইলাস নি কন্তিনি কইলাস নি
2: কোথিনি গ্রাম পোস্ট পন্ডি ভাইয়া বিয়েপুর জেলা বর্গর কেমন আছো আজ্ঞা
0: আমি তো নিকো আছো বাবু তুমি কেমন আছো
2: জয়পুর পঙ্কজ মিশ্র লোকনাথ সাহু লোকনাথ প্রধান করমসানী সাহু রাধাকান্ত ভাই ই সমস্তঙ্কু ডেডিকেট আজ্ঞা
0: আলে বাবু ডেডিকেট করে দেবি
2: আজ্ঞা
0: জুয়ার জুয়ার এমতি একা ফোন করতে রুয়া
2: হ্যাঁ নিশ্চয় করমা আজ্ঞা
0: হ্যালো সর্দা লাগবা গীত
3: জুয়ার আপা
0: জুয়ার জুয়ার বাবু কে কইলাস নি কন্তিনি কইলাস নি
3: মুজাফরপুর কুমার সাজান নবীন কুমার কই দেন
0: আলে নবীন বাবু তোমকে একা খুঁজতে রেলি কেনতে আছাস
3: বল কে আপা
0: এই লে আজি তো সর্দা লাগবা গীত আছে কাই গীত শুনবা কাজে মন করলা আছাস
3: আজি সে ফকি দি আমার দাদা লয় গিয়া
0: আলে আলে আলে ফকি দি আমার দাদা তোমকে শুনাই দেব হ্যাঁ তবে রেলি নি আর কোনদিন কথা হতা
3: ডেডিকেট অল কর দে আসছে আমার প্রকাশ ভাই আর ডেডিকেট কর দে আসছে বলছে
0: ওই কর দেবি ভাই
3: আরে তোমকে
0: আলে আলে আর বড় সর্দা লাগলা তবে রেলি নি জুয়ার জুয়ার
3: হ্যাঁ জুয়ার আপা
0: হ্যালো সর্দা লাগবা গীত
4: হ্যাঁ আগে নমস্কার
0: জুয়ার জুয়ার বাবু কে কইলাস নি কন্তির নি কইলাস নি
4: কার্যক্রম
0: কেমতি লাগলা নি তোমকে
4: হ্যাঁ ভাল লাগে বহুত ভাল লাগে সমস্তকে যেতে সেতা ভাই ভনী সমস্তকে মোর অভিনন্দন
0: আলে বাবু আজির কাছে রেলুনি জুয়ার জুয়ার
4: যার যার রহ যার।

0: ଏଟା ତ ସବୁ ବାଟେ ଲାଗିଲା ଆଚେ ହେଲେ ତମର ମନ ଶ୍ରଦ୍ଧା କଲା ପରେ ଗୀତ ଗୋଟେ ଶୁଣେଇବୁ କା ଗୀତ ଶୁଣବା କାଜେ ମନ ଶ୍ରଦ୍ଧା କଲା
1: ଖରାବତୀ ହରେ କମାଲ ଏଇ ଗୀତ ଶୁଣେଇ ଦେବେ ମାଉସୀ
0: ଆଲେ ବାବୁ ତମର ମନ ପସନ୍ଦ କଲା ଗୀତ ତମକେ ଶୁଣେଇବୁ ତେବେ
1: ଗୀତ
0: ଦେଖି ଦେଖବା ନହେଲେ ଆର ଗୋଟେ ଗୀତ ଶୁଣେଇ ଦେବି ତମକେ
1: ହଁ ନହେଲେ ଏଇ ଗୀତ ଶୁଣେଇ ଦେବେ ননি কে খেপরি মালে গিনে দিবি পরু কে এবারে মডিয়া খান্ডে পাচু গীত শোনাবে মাউসী নহলে
0: জনটা রেলে হাইটা শুনাই দেবি
1: হ্যাঁ নানি দুইটা ভিতর জেনটা বি শুনে দেবে মাউসী
0: আজির কাজে রেলিনি জুয়ার জুয়ার
1: জুয়ার।

0: Halo, Sardala Gagit.
1: Jutur mama, juar-juar.
2: Juar-juar, mui musai loge bosli achi.
1: Apa juar-juar?
2: Juar-juar, kali jitur mama kaya ka khujba sa chas babu, am ke
1: nai. Nai, dui log jak lele aga karjukam bhol lag chiler.
0: Ek kapi khai babu jai la to ebe aila.
1: Mui Sandeep Kumar Rao, dhillu bud karlu koi lenni apa.
2: Ale, kenta re chas babu?
1: Niko achi, apa?
2: আহলে আজ তো সর্দা লাগবা গীত আছে কাই গীত শুনবা কাজ যে মন করলা আছে
1: আজকাল তো জুন মাস দেখবার পানি একা গড়বর্তি পানি আলে গীত শুনে দিয়া
2: আলে আলে
1: শুনে এবে গড়বর্তি পানি আইলানি আলে দাদা নিকো করি চটু মারানি এ গীত শুনে দেব সাফারি মামা
2: আলে আলে আলে আলে শুনাই দেব এনতি একা আমকে ফোন করতে রুয়া আজর কাজে রেলুনি জোয়ার জোয়ার
1: জোয়ার জোয়ার

আকাশবাণী জয়পুর আমার পরবর্তী ভেটি চির সবুজ। এই ক্রমে আসন্তু শুনিবা কেতোটি পুরুণা হিন্দি চলচ্চিত্রর গীত। সময় পরে সময় বিতি চালিছি, কিন্তু এই গীতগুড়িকর মহক আজি মধ্যে মনকু সচেতনে ভরি দিয়ে। সেইথিপাইঁ তো এই গীতগুড়িক হেলা চির সবুজ।